শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজ আসরের প্রায় সবটা জুড়েই থাকবে অল্প স্বল্প গল্প। এতে পরিবেশন করব রবীন্দ্রসঙ্গীতের গায়িকা ও সৃজনশীল রবীন্দ্র চর্চায় নিয়োজিত ঈশিতা গাঙ্গুলির একটি সাক্ষাৎকার। এছাড়া থাকবে চিঠি ও ফেসবুক কমেন্ট। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: আজ অল্প স্বল্প গল্পে আমাদের অতিথি হলেন ঈশিতা গাঙ্গুলী, বহুমুখী প্রতিভার অধিকারী ঈশিতা গাঙ্গুলী, যিনি সঙ্গীত, নাট্য এবং নানা সৃজনশীল মাধ্যমে কাজ করে চলেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সঙ্গীতকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে মঞ্চে উপস্থাপনের জন্য তিনি ব্যাপকভাবে সমাদৃত। ঈশিতার জন্ম কলকাতায়, তবে শৈশবে বাবার চাকরির সূত্রে আমেরিকাসহ বিভিন্ন দেশে বসবাস করেছেন, যার মধ্যে জাপানও অন্তর্ভুক্ত। বিদেশে বড় হয়ে উঠলেও তার পারিবারিক পরিমণ্ডল ছিল রবীন্দ্রসঙ্গীতের আবহে পরিপূর্ণ। বর্তমানে মুম্বাইতে বসবাসকারী ঈশিতা কিছুদিন আগে সপরিবার জাপান ভ্রমণে এসেছিলেন। 20 জুন তাকে আমরা পেয়েছিলাম আমাদের স্টুডিওতে, সেদিনই সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়েছে। ঈশিতা গাঙ্গুলী, এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে এখানে এসে।
0: আচ্ছা, আপনার সঙ্গীত জীবন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের যাত্রা কিভাবে শুরু, সেই দিয়ে আরম্ভ হোক আমাদের আলাপচারিতা। আচ্ছা, আপনি ছোটবেলায় ভারতের বাইরে মানুষ হয়েছেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে আপনার বিপুল আগ্রহ, সেটা কিভাবে হলো, কিভাবে জন্মালো এই আগ্রহ?
1: আমি নানা দেশে থেকেছি, আপনি যেভাবে বললেন। আমার সবচেয়ে মানে শুরুর জীবনে আমেরিকাতে বড় হচ্ছিলাম, তারপরে আমার বাবার পোস্টিং হয় ইস্তাম্বুল, টার্কি। তো ইস্তাম্বুল থেকে আমার তখন শুরু হয়, এই বাড়িতে আমার মা লং প্লেইং রেকর্ড বাজাতো, এলপি রেকর্ড শুনে শুনে আমি নানান গান তুলতাম, গানেরও সুরেরও আসন খানি, পথহারা তুমি পথিক জানো, এই সব গান আমি খুব ছোট বয়স থেকে বাড়িতে এলপিতে শুনে শুনে গানগুলো তুলতাম, তারপরে গানগুলো আমার মাকে শোনাতাম। আমার মায়ের প্রচন্ড আগ্রহ ছিল রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে, তো ওটার থেকে আমার কানে গানটা লেগে যেতে শুরু করলো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওইভাবে আগ্রহের সূত্রপাত। তারপর কিভাবে সেটা আরো বাড়লো?
1: তারপরে আরো বাড়লো, আমি যখন জাপান আসলাম, ইয়োকোহামাতে থাকতাম, তখন আমার কলকাতায় যাওয়াটা আরো ঘন ঘন হতো। তো ওই সময় এক ভদ্রমিলা আমাকে শেখাতেন রবীন্দ্রসঙ্গীত, আরো আমার গানের শিক্ষাটা বেড়ে গেল, নানান রবীন্দ্রসঙ্গীত, নানা তাল, নানা রাগের গান, এই সব আমার এই 8-9 বছর থেকেই শুরু। তারপরে আমেরিকা যখন ফেরত যাই 13 বছর বয়সে, বনানী ঘোষ আমাকে শেখাতে শুরু করলেন। তখন আমার মা বাবাকে বললেন যে ওকে কলকাতায় আপনারা নিয়ে যান 1 বছর গুরু শিক্ষা পরম্পরা করতে।
0: আচ্ছা,
1: এমনই হয়, আমার মা তখন অনেককে যোগাযোগ করেছিলেন, অনেকেই বলেছে না বিদেশে বড় হয়েছে, আমেরিকাতে বাংলা বলতে পারবে না, আমরা নেব না, এইভাবে কি করে শেখাবো। সবচেয়ে প্রধান শিল্পী আমাকে নিলেন সুচিত্রা মিত্র,
0: তাই তো,
1: আমাকে অডিশন করলেন, উনি বললেন আমি এই মেয়েকে নেব। সেটা আমার জীবনের একটা অদ্ভুত আশীর্বাদ অজন্তা, কিভাবে আমি আপনাকে সেটা বোঝাবো?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বুঝতেই পারছি। কিছু স্মৃতি যদি ভাগাভাগি করে নেন সুচিত্রা মিত্রের সাথে।
1: স্মৃতি, যেটা সবচেয়ে অদ্ভুত স্মৃতি ওনার ব্যাপারে হচ্ছেন যে উনি গানটা শেখাতেন একটা গল্পের মাধ্যমে। তো কৃষ্ণকলি আমি তারই বলি, যখন আমি গানটা গাই আমি পুরো কৃষ্ণকলিকে দেখতে পারি, চোখের সামনে ভাসছে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এই সব গান আমাকে পুরো গল্পের মাধ্যমে বাংলা বুঝিয়ে, বাংলাটাকে ট্রান্সলেট করে, রবীন্দ্রনাথের জীবনে কোন সময় এই গানগুলো লেখা, কোন সুখ দুঃখ, আনন্দ, দেশের আন্দোলন, নইলে প্রকৃতি, প্রেম, এই কোথার থেকে গানের অরিজিনগুলো, সেগুলো এত সুন্দর করে ছবির মতো আমাকে দেখিয়ে, গল্পের মতো আমাকে বুঝিয়ে শিখিয়েছেন, যে ওইটা আমার মধ্যে খুব ছোট বয়স থেকে একটা ড্রামা ক্রিয়েট করে।
0: আমিও তো চোখের সামনে যেন ছবিটা দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগলো শুনতে। আচ্ছা ঈশিতা, আপনি ছোটবেলায় ইয়োকোহামাতে ছিলেন, তখনকার কোনো স্মৃতি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আর এমনি জাপান সার্বিকভাবে আপনার কেমন লাগে সেটাও শুনতে চাই।
1: জাপান আমার দারুণ লাগে, আমার প্রাণের দেশ, মনের দেশ, বারবার ফিরে আসতে ইচ্ছে করে এবং আসবো
0: নিশ্চয়ই।
1: ইয়োকোহামা একটা অদ্ভুত সুন্দর জায়গা, যেটার মধ্যে জাপানিজ এবং ইন্টারন্যাশনাল কালচার এত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। এবং আমি দুবছর আগে ইয়োকোহামা, অনেক বছর পরে আবার গেলাম, সেইভাবে পরিবর্তন কিন্তু দেখলাম না। একই রকম সুন্দর একটা জায়গা, যেখানে মেজাজটা এত সুন্দর, ক্যাফে, বুটিক, রেজিডেন্সিয়াল এরিয়া, সেই ফরেনাররা যেভাবে আছে সেভাবে আমাদের জাপানের লোকজনও আছে, সবাই মিলে মিশে একসাথে, একটা শহরটা একটা কবিতার মতো।
0: সত্যি তাই, ঠিক বলেছেন আপনি, বাড়ি সুন্দর এটা একটা অভিব্যক্তি আপনার, শহরটা একটা কবিতার মতো। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত দিয়ে আপনার যাত্রা শুরু হয়েছিল, কিন্তু আজকে আপনি রবীন্দ্রনাথকে নিয়ে অনেক বড় ক্ষেত্রে কাজ করছেন। আপনি এখন থিয়েটার পরিচালনার কাজ করছেন বিভিন্ন দেশে, সম্প্রতি আপনার বইয়ের আবরণ উন্মোচন হয়েছে। তো এই পুরো ব্যাপারটা কী, এটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন, এবং আপনার এই প্রচেষ্টা কীরকম সাড়া জাগিয়েছে?
1: যেটা অজন্তা, মানে খুবই আশীর্বাদ সুচিত্রা মিত্রের কাছ থেকে গান শিখে, যেটা আমার ইচ্ছা সবচেয়ে বড়, যে রবীন্দ্রনাথের গানকে প্রচার করা। রবীন্দ্রনাথের গান, কথা, চিন্তাধারা যত দেশ বিদেশে পৌঁছানো যায়, এটা হলো আমার জীবনের সবচেয়ে প্রধান ইচ্ছা। তো এটা করতে আমি যেটা দেখলাম, যে নতুন মাধ্যমে নিয়ে যেতে হবে রবীন্দ্রনাথের গান, ওইটার কথা ভেবে আমার সবচেয়ে টান হচ্ছে রবীন্দ্রনাথের নারীর ওপরে। যখন আমি সুচিত্রা মিত্রের কাছে গান শিখতাম, উনি কাদম্বরীকে খুব ভালোবাসতেন,
0: রবীন্দ্রনাথের বৌদি,
1: রবীন্দ্রনাথের বৌদি, কাদম্বরীর ওপরে ভালোবাসাটা আমার মধ্যেও জেগে উঠল, যে কি অদ্ভুত, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা এই গানটা, তারপরে তুমি তুমি কি কে বলি ছবি এই গানটা। আর তার থেকে আমার ইচ্ছা হয় পড়তে নষ্টনীর দ্য ব্রোকেন নেস্ট, যেটার থেকে সত্যজিৎ রায় সিনেমা করলেন, চারুলতা। তারপরে রবীন্দ্রনাথের আরেকটা গল্প ঘরে বাইরে, যেটার থেকে সত্যজিৎ রায় করলেন ঘরে বাইরে সিনেমাটা। আর ওই দুটো ক্যারেক্টার, বিমলা, চারু, ওদের দুজনের সাথে আমার কাদম্বরী দেবীর সাথে প্রচন্ড মিল লাগলো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: সেটার মাধ্যমে আমি একটা নাটক লিখে উঠি, যেটার নাম হচ্ছে থ্রি উইমেন।
0: আচ্ছা আচ্ছা।
1: থ্রি উইমেন আমি লিখলাম বম্বে শহরে, কালাগোড়া ফেস্টিভ্যালে প্রিমিয়ার করলাম। একজন বিখ্যাত ভদ্রমহিলা বৃন্দা মিলার বলে আমাকে বললেন, আপনি একটা নাটক লিখুন রবীন্দ্রনাথের নারীর ওপরে। আর সত্যজিৎ রায়ের সাথে আমার একটা অদ্ভুত দেখা হয়, আমার যখন 18 না 19 বছর বয়স, আমি তখন ব্রাউন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি সত্যজিৎ রায়কে মিট করে জিজ্ঞেস করলাম যে আপনি এই বিমলা চারুকে বানিয়েছেন এই সিনেমার মধ্যে, কিন্তু ওরা কিরম ভেঙে পড়ে যখন ওদের পুরুষ মানুষরা দূরে সরে যায়, এটার মাধ্যমে আপনি কি বোঝাতে চান? তখন উনি আমাকে বললেন যে এটার, আমি তো রবীন্দ্রনাথের গল্পটাই অ্যাডাপ্ট করেছি সিনেমা হিসাবে। তখন আমি ভেবে দেখলাম অজন্তা, যে ওই গল্পর একটা নতুন চোখ, নতুন রূপ আমরা আনতে পারি আধুনিক যুগে। তো সেটাই করেছি থ্রি উইমেন।
0: আচ্ছা, আর এই থ্রি উইমেন এই বইটাও সম্প্রতি এর আবরণ উন্মোচন হয়েছে, তাই না? এটা প্রকাশিত হয়েছে। এটা হলো আপনার এখনকার কাজ, ভবিষ্যৎ পরিকল্পনাও আছে নিশ্চয়ই অনেক। তো আমি যেটা ভাবছিলাম, যে আপনি রবীন্দ্রসঙ্গীতের সাথে পাশ্চাত্য সঙ্গীতের ফিউশন করেছেন বিভিন্ন সময়, তো জাপানের সঙ্গীত সংস্কৃতি এই নিয়েও কি আপনার কিছু ফিউশন করে কাজ করার ইচ্ছে আছে?
1: নিশ্চয়ই ইচ্ছে আছে। আপনি এটা বললেন, আমার এটা মনের মধ্যে আছে, আমি এটাকে আরো ভেবে আশা করি যে আবার ফিরে আসবো আপনাদের কাছে এই গান আর গল্প শোনাতে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ঈশিতা, আপনার রবীন্দ্রসঙ্গীতে যখন হাতেখড়ি হয়, তখন আপনি আমেরিকায় স্কুলের ছাত্রী, তখন আপনার চারিপাশে বন্ধু বান্ধবরা ছিল ভিন্ন সংস্কৃতির মানুষ, যাদের কাছে রবীন্দ্রনাথ তেমন প্রাসঙ্গিক ছিলেন না। রবীন্দ্রসঙ্গীতের প্রতি আপনার আগ্রহ আর বাইরের জগৎ, এই দুটোর সাথে আপনার তাল মেলাতে অসুবিধা হয়নি?
1: তাল মেলাতে অবশ্যই অসুবিধা হয়েছে। এ কারণে বাড়ির ভেতরে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গান, আমাদের খাওয়া দাওয়া, আমাদের কালচার, সেটা একটা সাংঘাতিক ভালো জিনিস, কিন্তু রবীন্দ্রনাথকে বাড়ির বাইরে প্রচার করানো তখনকার দিনে খুব অদ্ভুত ছিল। কেউ বুঝতে পারত না যে কি করে আমি আমেরিকাতে বড় হয়ে এরম একটা অদ্ভুত অন্য রকম একটা গানের মাধ্যমের মধ্যে ঢুকলাম। কিন্তু যেটা হলো, বোধহয় আমার ছোট বয়স থেকেই গানের পারফরমেন্স হতো এবং আমার প্রথম অ্যালবাম বেরোয় যখন আমার 15 বছর বয়স ভারতবর্ষে গিয়ে, যখন সেই অ্যালবামের কথা কাগজে বেরোলো তখন তো সবাই জেগে উঠল যে এটা একটা অদ্ভুত ব্যাপার, কিভাবে এই দেশে থেকে রবীন্দ্রনাথের গান শিখে সেটাকে আবার ভারতবর্ষে গিয়ে রেকর্ড করে সেই গান আমরা সবাই এখন শুনছি। তো আমার যেটা বলার আছে সব ছোটদের, যে যখন তোমরা কিছু ভালোবেসে করছো সেটা প্রাণ ভরে ভালোবেসে শিখবে করবে, যারা তোমার ভালোবাসাটা পাবে সেই ভালোবাসাটার থেকে তারা শিখবে যে কোনো জিনিস প্রাণ ভরে করতে।
0: বাহ, চমৎকার বলেছেন ঈশিতা গাঙ্গুলি। আজ আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ।
0: এবারে আমরা ঈশিতা গাঙ্গুলির কণ্ঠে একটি গান শুনব।
1: আমি আজকে আপনাদের গেয়ে শোনাচ্ছি একটি রবীন্দ্রসঙ্গীত, পথহারা তুমি পথিক জান গো সুখেরও কাননে। আমরা এই পৃথিবীতে এখন সবাই পথহারা, সেই পথ খুঁজে পাওয়ার আশায় আমি আজকে এই গানটি গাইছি।

0: গানটি গেয়ে শোনানোর জন্য ইশিদা গাঙ্গুলিকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন অল্প স্বল্প গল্প। আজ আমাদের অতিথি ছিলেন সৃজনশীল রবীন্দ্র চর্চায় নিয়োজিত গায়িকা ইশিদা গাঙ্গুলি। পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি। এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 15 মার্চের রবি বাসরি আসরটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন বগুড়ার সাইফুল ইসলাম এবং নেত্রকোনার মোখলেসুর রহমান ছোটন।
1: আসরটি শুনে মন ভরে যাওয়ার কথা চিঠিতে জানিয়েছেন পূর্ব বর্ধমানের হাটশিমলা সমুদ্রগড় থেকে প্রদীপ বসাক। বন্ধু আরও লিখেছেন, চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট দিয়ে সাজানো অনুষ্ঠানটিকে মনে হল যেন এক অনন্য সেতুবন্ধন, যেখানে দূর দূরান্তের শ্রোতাদের অনুভূতি, ভালোবাসা ও মতামত একসাথে মিলেমিশে এক অপূর্ব আবহ তৈরি করেছিল। উপস্থাপনায় ছিল আন্তরিকতা, যা শ্রোতাদের সাথে অনুষ্ঠানের সম্পর্ককে আরও গভীর করে তোলে। অনুষ্ঠানে নিজের লেখা চিঠি শোনার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।
0: বন্ধু, যেমনটি শুনলেন, আজও আপনার চিঠি পড়া হলো। বন্ধুরা খুশি হলে আমরাও খুব খুশি হই। আপনার আরেকটি চিঠিও আজ আমার হাতে রয়েছে। জাপানের নারা জেলার ইয়ামাতো কোরিয়ামা শহরে গোল্ড ফিশ প্রজনন নিয়ে প্রতিযোগিতা সংক্রান্ত 31 মার্চের একটি পোস্ট ফেসবুকে দেখে আপনি লিখেছেন, একটা দারুণ জিনিস জানলাম, বহু শতাব্দীর ঐতিহ্যকে ধারণ করে অসংখ্য গোল্ড ফিশ উৎপাদন। এ শুধু একটি সংখ্যা নয়, বরং পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ।
1: হ্যাঁ বন্ধু, আপনি সঠিক অনুধাবন করেছেন, ধন্যবাদ। ওদিকে 22 মার্চের রবিবাসরীয় আসরে চিঠিপত্র ও কমেন্ট ছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি প্রতিবেদন এবং আমাদের বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক সাক্ষাৎকারের প্রথম পর্বটি প্রচার করা হয়েছিল। গোটা অনুষ্ঠানটি উপভোগ করার কথা ফেসবুকে জানিয়েছেন মেহেদী হাসান মামুন। আকবর হায়দার কিরণ লিখেছেন, ঈদুল ফিতরের পরিবেশনাটি তার বিশেষভাবেই ভালো লেগেছে।
0: বগুড়ার সাইফুল ইসলাম চিঠিতে লিখেছেন, চিঠিপত্র, কমেন্ট, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবেদন এবং বাংলা সার্ভিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতের শ্রোতা মোহাম্মদ শাহিদুল্লাহর সাক্ষাৎকার সহ গোটা অনুষ্ঠানটি চমৎকার লেগেছে। আন্তরিক উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তুলেছিল।
1: এরপর 24 এপ্রিল মোহাম্মদ শাহিদুল্লাহর সাক্ষাৎকারের একটি ভিডিও অন ডিম্যান্ড ওয়েবসাইট এবং ফেসবুকে পোস্ট করা হয়, যা প্রশংসা কুড়িয়েছে মুনির আহমেদ, এ জেড রহমান, মোহাম্মদ আবদুল্লাহ এবং সাইফুল ইসলামের কাছ থেকে। ধন্যবাদ জানিয়েছেন দেবাশিস গোপ। এ এইচ এম বজলুর রহমান লিখেছেন,
0: একটি আন্তরিক ও স্মৃতিময় সাক্ষাৎকার শুনলাম, যা এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের

0: বাংলা বিভাগের প্রতি একজন শ্রোতার চমৎকার এক ভালোবাসার নিদর্শন। এক কথায় যদি বলি, এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের 65 বছরের পথচলাকে শ্রোতার চোখ দিয়ে দেখার এক চমৎকার সুযোগ করে দিয়েছে এই সাক্ষাৎকার।
1: বাহ, সাক্ষাৎকারটি সুন্দর মূল্যায়ন করেছেন বন্ধু, ধন্যবাদ। এদিকে দেখতে দেখতে আসরের শেষ দিকে চলে এসেছি, এবারে বিদায় নেওয়ার পালা। প্রিয় বন্ধু, আজকের আসরটি আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। কেমন আছেন বন্ধুরা? আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ শুনবেন চিঠি ও ফেসবুক কমেন্ট। পরিবেশন করব জাপানে ভারতীয় সংস্কৃতির প্রসারে কর্মরত পরিবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এই সংগঠনের প্রতিষ্ঠাতা ঈশি সুকৃষ্ণার সাক্ষাৎকার সহ একটি প্রতিবেদন। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: অজন্তাদি, শুনেছি মাসখানেক আগে আপনি পরিবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং পরে এই সংগঠনের প্রতিষ্ঠাতা ঈশী সুখ্রিস্টের একটি সাক্ষাৎকার নিয়েছেন। আজ আপনার মুখ থেকে সেই অনুষ্ঠানের গল্প শুনবো অবশ্যই, তবে তার আগে শ্রোতা বন্ধুদের সাক্ষাৎকারটি শোনালে কেমন হয়?
1: বেশ, তাই করা যাক। বর্তমানে শিজুওকা জেলার বাসিন্দা ঈশী সুখ্রিস্টা জাপানে এসেছেন 1987 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতনের সাথে ঘনিষ্ঠ একটি সংস্কৃতি মনস্ক পরিবারের সন্তান তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সুখ্রিস্টা, শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও লেখাপড়া করেছেন। জাপানে ভারতীয় সংস্কৃতির প্রসার এবং জাপান ও ভারতের মধ্যে মৈত্রী বন্ধন গড়ে তোলার লক্ষ্যে তিনি তার পরিবার নামক সংগঠনটির মাধ্যমে জাপানিদের ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক এবং বাংলা ও ইংরেজি ভাষা শিখিয়ে আসছেন। শুনুন তাহলে ঈশী সুখ্রিস্টার সাক্ষাৎকার। আমার প্রশ্নগুলোর উত্তর তিনি ভিডিও মেসেজে রেকর্ড করে পাঠিয়েছেন। সুখ্রিস্টা, দেশ থেকে অনেক দূরে জাপানে বসে 30 বছর আগে আপনি পরিবার নামক এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এটা করার কথা আপনার মাথায় কিভাবে এলো? এই অভিনব নামকরণের কি কোনো প্রেক্ষাপট আছে?
2: আমাকে পরিবার সম্পর্কে কিছু কথা বলার সুযোগ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি কলকাতার একটি বড় যৌথ পরিবারে জন্মেছি ও বড় হয়েছি। ছোটবেলা থেকে শিখেছি পরিবার মানে শুধু রক্তের সম্পর্কই নয়, পরিবার মানে ভালোবাসা, শ্রদ্ধা, একে অপরের পাশে থাকা এবং একসঙ্গে বেড়ে ওঠা। জাপানে আসার পর সেই পারিবারিক উষ্ণতার অভাব খুব গভীরভাবে অনুভব করেছিলাম। তখনই মনে একটি স্বপ্নের জন্ম নেয়, যদি এখানে এমন একটি জাপানি বন্ধুদের পরিবার করে তুলতে পারি যেখানে আমরা একে অপরের কাছে শিখব, একে অপরকে সম্মান করব এবং ভালোবাসব। পথটি সহজ ছিল না, কিন্তু আমি হাল ছাড়িনি। জাপানি সংস্কৃতিকে মন দিয়ে জানার চেষ্টা করেছি, আর সেই সঙ্গেই ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য আন্তরিকভাবে সবার সঙ্গে ভাগ করে নিয়েছি। ধীরে ধীরে আমাদের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং হৃদয়ের বন্ধন তৈরি হয়েছে। আজ আমার ছাত্রছাত্রীরা শুধু ছাত্রছাত্রীই নয়, তারা আমার পরিবারেরই সদস্য। তাদের স্নেহ, আন্তরিকতা ও ভালোবাসা আমাকে বিশ্বাস করিয়েছে যে আমার সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। সেই বিশ্বাস ও অনুভূতি থেকেই আমার এই স্কুলের নাম রেখেছি পরিবার।
1: গত 30 বছরের পথ চলায় আপনার কি কখনো মনে হয়েছে এতদিন ধরে এই কাজ চালিয়ে যেতে পেরে সত্যিই ভালো হয়েছে?
2: হ্যাঁ অজন্তাদি, প্রায় মনে হয়। গত 30 বছরে এই কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই ধন্য ও আপ্লুত। নিজের দেশের সংস্কৃতিকে অন্য একটি দেশের মানুষের কাছে পৌঁছে দেয়া যে কত কঠিন তা আমি প্রতিদিন অনুভব করি, কিন্তু আমি এটিকে জীবনের একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছি। এই পথ চলায় আমি যেমন অনেক শিখেছি তেমনি পেয়েছি অসীম আনন্দ। আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমার ছাত্রছাত্রীরা ভারতীয় সংস্কৃতিকে শুধু একটি শখ হিসেবেই নয়, তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে। একজন ছাত্রী ভারতে গিয়ে আমার শেখানো গুরুদেবের কবিতা আবৃত্তি করে সবাইকে অভিভূত করেছিলেন, আর একজন তার মেয়ের বিয়ের 2 পরিবারের প্রথম সাক্ষাতের দিনে ভারতীয় খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করেছিলেন। এমনকি জাপানের নববর্ষেও আমার ছাত্রীরা গর্বের সঙ্গে শাড়ি পরে উৎসব উদযাপন করে। এইভাবেই ভাষা ও সংস্কৃতি ভালোবাসার মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
1: 14 জুন আপনি এই সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন, তা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার অনুভূতি কী যদি বলেন?
2: সেদিনের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। দীর্ঘদিনের প্রস্তুতির পর যখন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হলো, তখন মনে হচ্ছিল যেন আমার জীবনের 30 বছরের পথ চলার অসংখ্য স্মৃতি একসঙ্গে ফিরে এসেছে। এই সংগঠনের মাধ্যমে ছোট্ট শিশু থেকে শতবর্ষী মানুষ, কত অসাধারণ মানুষের ভালোবাসা যে পেয়েছি তার হিসেব নেই। জাপানের বিভিন্ন প্রান্ত থেকে সেদিন প্রায় 300 জন অতিথি, প্রাক্তন ছাত্রছাত্রী ও সুবাদোদ্দায়রা শুধু একটি অনুষ্ঠানে অংশ নিতেই নয়, আমাদের প্রতি তাদের ভালোবাসা জানাতে ছুটে এসেছিলেন। আমার খুব বড় আনন্দ ছিল বর্তমান ছাত্রছাত্রীদের দেখে। তারা শুধু জাপানি পরিচয় নয়, যেন ভারতীয় হৃদয় নিয়ে আন্তরিকতার সঙ্গে অতিথিদের আপ্যায়ন করছিলেন। আর বহু বছর আগে আমার কাছে শেখা ছাত্রছাত্রীরা আজও তাদের শৈশবের স্মৃতি বুকে ধরে রেখেছে। কেউ চিঠি লিখেছে, কেউ গুরুদেবের আমার অতি প্রিয় কবিতা "বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা" কবিতাটির ইংরাজিতে ক্যালিগ্রাফি লিখে পাঠিয়েছে। এমনকি গভীর ব্যক্তিগত শোকের মধ্যেও একজন প্রিয় ছাত্রী আমাদের শুভেচ্ছা জানাতে ফুল পাঠাতে ভুলে যাননি। এইসব মুহূর্ত আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সেদিন আনন্দ, কৃতজ্ঞতা আর ভালোবাসায় আমার চোখের জল ধরে রাখা সত্যি কঠিন হয়ে পড়েছিল।
1: হ্যাঁ, তা তো ঠিকই, এই মুহূর্তগুলো যে কি অসাধারণ। আচ্ছা, এবারে সুকৃষ্ণা, আপনার আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে আমাদের কিছু বলুন।
2: আমি প্রায় 39 বছর ধরে জাপানে বসবাস করছি। ভারত আমার জন্মভূমি আর জাপান আমার কর্ম ও বাসভূমি। এই দুই দেশই আমার কাছে সমান প্রিয়। তাই আমার জীবনের অন্যতম লক্ষ্য হল ভারত ও জাপানের সংস্কৃতির মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব ও শান্তির একটি সেতুবন্ধন গড়ে তোলা। আমি বিশ্বাস করি শিল্প মানুষের হৃদয় আশা ও সাহস জাগিয়ে তুলতে পারে। আমার আরেকটিও স্বপ্ন ছিল ভারতীয় ও জাপানি পরিবারের সাংস্কৃতিক মিলন ঘটানো। ঈশ্বরের কৃপায় সেই স্বপ্ন 2 বার বাস্তবায়িত হয়েছে। আমার জাপানি শিক্ষার্থীরা ভারতে গিয়ে আমার যৌথ পরিবারের সদস্যদের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে, পাশাপাশি জাপানি ও সংস্কৃতিও তুলে ধরা হয়েছিল। এই পথচলায় লন্ডনে অবস্থিত ওয়েস্টমিনিস্টার প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতি বিভাগে বেঙ্গলস প্রাইড অ্যাওয়ার্ডস, এছাড়া শিল্পী হিসেবে মাস্টার্স টোকিও প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার ও টোকিও মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামে আন্তর্জাতিক গ্র্যান্ড প্রাইজ লাভের সৌভাগ্য আমার হয়েছে। এই সম্মানগুলোই আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি শিল্প ও সংস্কৃতির কোনো সীমানা নেই। আগামী দিনেও ভারত ও জাপানের সংস্কৃতির মিলনের মাধ্যমে শান্তি, সৌহার্দ্য এবং মানবতার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চাই, এটাই আমার স্বপ্ন।
1: কথা হচ্ছিল সাংস্কৃতিক সংগঠন পরিবারের প্রতিষ্ঠাতা ঋষি সুকৃষ্ণার সঙ্গে।
0: অজন্তাদি, এবারে বলুন, 14 জুন পরিবারের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গিয়ে আপনি কি দেখে এসেছেন?
1: হ্যাঁ, এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিজুওকা জেলার এক মনোরম শহর নুমাজুতে। আমি 14 জুন সকাল সকালই রওনা হয়েছিলাম। ইয়োকোহামা থেকে নুমাজুর পথে তোকাইদো লাইনের ট্রেন যাত্রা যেন চলমান এক প্রাকৃতিক চিত্রপট। কিছুক্ষণের মধ্যে শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছিয়ে পড়ল আর জানালার ওপারে একে একে উন্মোচিত হতে থাকল জাপানের নৈসর্গিক সৌন্দর্যের মনোমুগ্ধকর রূপ। এইভাবে একসময় পর্যটন শহর আতামিতে পৌঁছে আরেকটি ট্রেনে চেপে নুমাজু স্টেশনে গিয়ে নামলাম। সেখান থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছালাম গিয়ে অনুষ্ঠান স্থলে। বহু লোকের সমাগমে জায়গাটি তখন গমগম করছিল। জাপানি পুরুষ ও মহিলাদের মধ্যে অনেককেই দেখলাম ভারতীয় পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। একটি ঘরে দেখলাম ঋষি সুকৃষ্ণা স্বয়ং জাপানি মহিলাদের শাড়ি এবং অন্যান্য ভারতীয় পোশাক পরিয়ে দিচ্ছেন। দেখলাম একটি টেবিলে কয়েকজন জাপানি মহিলা বসে ভারতীয় নকশা এমব্রয়ডারি করছেন, ভারতীয় ইমিটেশনের গহনা বানাচ্ছেন। এমব্রয়ডারি ও গহনার কিছু কিছু নমুনা প্রদর্শিত হতেও দেখলাম। একপাশে পরিবেশিত হচ্ছিল বাঙালি কায়দায় রান্না করা খাবার দাবার। আরেকটি টেবিলে একজন জাপানি ভদ্রলোক উৎসাহী জাপানিদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন বাংলা হরফের সাথে। জায়গাটিতে সাজানো ছিল কলকাতা শহরের কিছু পুরনো ছবি, বাদ্যযন্ত্র, দেবদেবীর মূর্তি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো।
0: বাহ, দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছিল বলেই মনে হচ্ছে।
1: হ্যাঁ ঠিক তাই।
0: তা দিদি, সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো আয়োজন কি ছিল?
1: হ্যাঁ ছিল বই কি, দীর্ঘ 30 বছর ধরে সুকৃষ্ণা বাংলা ও ইংরেজি ভাষা এবং ভারতীয় নাচ গান ও রান্না সহ ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিকের সাথে জাপানিদের পরিচয় করিয়ে দিয়ে আসছেন। সেই ছাত্রছাত্রীদের দিয়ে তিনি উপস্থাপন করালেন ভারতীয় পোশাকে ফ্যাশন প্যারেড এবং রবীন্দ্র নৃত্য সহ ভারতের বিভিন্ন প্রদেশের নাচ গান ইত্যাদি। সবকটি পরিবেশনাই প্রশংসার দাবি রাখে। একজন জাপানি পুরুষ ও মহিলার কণ্ঠে একতারার সঙ্গতে বাউলাঙ্গের রবীন্দ্রসঙ্গীত মনে খুবই দাগ কেটেছে। এদের প্রত্যেকের সাথে এক গভীর ও মধুর সম্পর্কের কথা ব্যক্ত করলেন সুকৃষ্ণা। আরেকটি আবেগঘন মুহূর্ত আমার মন ছুঁয়ে গিয়েছিল, তা হল অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ব্যক্তিগত চিঠির মাধ্যমে তাদের শিক্ষিকা সুকৃষ্ণাকে জানানো শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ।
0: তার মানে সার্বিকভাবে খুবই মৌলিক ও সৃজনশীল প্রচেষ্টা বলেই মনে হচ্ছে, সংস্কৃতির প্রসার ও সাংস্কৃতিক বিনিময়ের এক চমৎকার দৃষ্টান্ত, তাই না?
1: হ্যাঁ ঠিকই বলেছেন, আমিও তাই মনে করি। এই সংগঠনের কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে পরিবার আরও অনেক সাফল্য অর্জন করুক, এই আমাদের শুভকামনা। আর NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে সাক্ষাৎকার দেওয়ার জন্য ইশি সুকৃষ্ণাকে জানাই অশেষ ধন্যবাদ। রইল অফুরন্ত শুভেচ্ছাও।
0: এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 29 মার্চের রবিবার আসরে আমরা চিঠিপত্র, ফেসবুক কমেন্ট ইত্যাদির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে একটি প্রতিবেদন এবং আমাদের বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 3 পর্বের বিশেষ ধারাবাহিক সাক্ষাৎকারের 2 পর্বটির প্রচার করেছিলাম। সাক্ষাৎকারটি দিয়েছিলেন বাংলাদেশের শ্রোতা মনির আহমদ। এই অনুষ্ঠান শুনে সাইফুল ইসলাম থান্দার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশে স্বাধীনতা দিবস নিয়ে প্রতিবেদন, শ্রোতা মতামত, টোকিওতে চেরি ফুল ফোটার কথা, সর্বোপরি মনির ভাইয়ের সাক্ষাৎকার, সব মিলিয়ে অনুষ্ঠানটি দারুণ ভালো লেগেছে।
1: একই অভিমত প্রকাশ করেছেন সাইফুল ইসলামও। ঢাকা থেকে মেহেদী হাসান মামুন লিখেছেন, অনুষ্ঠানটি অসম্ভব ভালো লেগেছে, বিশেষ করে মনির আহমদের সাক্ষাৎকারটি চমৎকার ছিল, অনেক কিছু জানতে পেরেছি।
0: সাক্ষাৎকার থেকে অনেক কিছু জানতে পারার কথা লিখেছেন নূর আলমও। আকবর হায়দার কিরণ লিখেছেন, মনির আহমদ বাংলাদেশের একজন পরিচিত শ্রোতা ও DXR। তিনি রেডিও জাপানের বাংলা অনুষ্ঠান শুনে আসছেন কয়েক দশক ধরে। তার সাক্ষাৎকার শুনতে পাওয়া আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তার কথা শুনতে শুনতে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম।

0: জানাই শ্রদ্ধাভাজন মুনির আহমদ ভাইকে। ধন্যবাদ এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকেও। আরেক পুরনো বন্ধু সিরাজুল ইসলামও কমেন্ট করেছেন অনেক দিন পর। তিনি লিখেছেন,
1: সাক্ষাৎকারে তথ্য সমৃদ্ধ কথাগুলো ভালো লাগলো, সেই সাথে স্মৃতি জাগানিয়া সময়কে আবারও ফিরে পেলাম। শুভেচ্ছা জানাই মুনির আহমদ ভাই এবং এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে। এবারে দেখি নজরুল ইসলাম কি কমেন্ট করেছেন। শ্রোতাবন্ধু মুনির আহমদ এবং বাংলা বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, সাক্ষাৎকারে অনেক পুরনো অনুষ্ঠানের কথা উঠে এসেছে, ওনার স্মরণশক্তির প্রখরতা দেখে অবাক হলাম।
0: এই স্মৃতিচারণমূলক সাক্ষাৎকারটি খুব ভালো লাগার কথা লিখেছেন নূর আলম এবং মোহাম্মদ আবদুল্লাহ। ধন্যবাদ জানিয়েছেন রংপুরের আতাউর রহমান রঞ্জু। এবারে AHM বজলুর রহমানের লেখাটি পড়ছি। দীর্ঘদিন ধরে রেডিও জাপানের বাংলা বিভাগের সাথে শ্রোতাদের যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, জনাব মুনির আহমদ হচ্ছেন তার এক উজ্জ্বল উদাহরণ। তিনি 50 বছরেরও বেশি সময় ধরে বাংলা বিভাগের সাথে যুক্ত। তিনি শুধু একজন নিয়মিত শ্রোতাই নন, বাংলা বিভাগের শ্রোতা সম্পর্কের এক চমৎকার সাক্ষীও।
1: সাক্ষাৎকারটি নিয়ে শ্রোতা বন্ধুদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় আমরা আপ্লুত। সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা আজকের আসরটি নিয়েও মতামত জানাবেন।
0: বগুড়ার আনোয়ার হোসেনের চিঠি পড়ে জানা গেল, বেশ কিছু বছর আগে আমাদের কেন্দ্র থেকে পাঠানো একটি জাপানি ভাষা শেখার বই তিনি স্থানীয় কলেজের লাইব্রেরিতে রেখেছেন। ভালো কথা বন্ধু, ছাত্রছাত্রীদের জাপানি ভাষা শেখায় এই বইটি যদি কাজে আসে সে তো খুবই ভালো কথা।
1: এদিকে মুর্শিদাবাদের মোহাম্মদ নাজিমউদ্দিন আমাদের পাঠ্য উপকরণ দিয়ে খুব আগ্রহ সহকারে জাপানি ভাষা শিখছেন বলে জানিয়েছেন। বন্ধু নাজিমউদ্দিন, জেনে খুবই খুশি হলাম, আমরা আপনার সাফল্য কামনা করছি।
0: এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 1 জুলাই আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম ছিল, পুলিশ পাহারায় নতুন ঠিকানায় হাঁসের ছানারা।
1: 25 জুন জাপানের কেন্দ্রীয় ইশিকাওয়া জেলার কানাজাওয়া শহরের একটি পুলিশ স্টেশনের পার্কিং লটে সদ্যজাত স্পট বিল্ড হাঁসের কিছু ছানা পাওয়া যায়। পুলিশ কর্মকর্তারা পাহারা দিয়ে হাঁসের পরিবারটিকে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
0: এই ক্লিপটি আমার দারুণ সুন্দর লেগেছে আসান ভাই।
1: ঠিক বলছে দিদি, আমার ভালো লেগেছে।
0: প্রায় 15 জন পুলিশ কর্মকর্তা মিলে ব্যাটানে ঠোকাঠুকি করে হালকা শব্দ করতে করতে মা হাঁস এবং তার ছানাদের রাস্তা পার করিয়ে নিরাপদ জায়গায় পথ দেখিয়ে নিয়ে গেলেন। সহমর্মিতায় ভরা কি অপূর্ব এক দৃশ্য! মানুষে মানুষে পরস্পরের প্রতি শুধু নয়, পশু পাখির প্রতি প্রেমও মানুষকে যেন আরও সুন্দর করে তোলে। ক্লিপটি আমাদের ওয়েবসাইটে আছে, আপনারাও অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কাছ থেকে চিঠি ও ফেসবুক কমেন্টের অপেক্ষায় থাকব। অনলাইনে লেখার জন্য আমাদের ওয়েবসাইটের ঠিকানা হল nhk.jp/bengali।
1: আমাদের পোস্টে কমেন্ট করার জন্য ফেসবুক ঠিকানা হল nhkworldjapanbengali।
0: এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে ডাকযোগেও চিঠি পাঠাতে পারেন। ঠিকানা হল nhkworldjapanbengali সার্ভিস, টোকিও 150-8001, জাপান। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: Sayonara.